0: সময় কো নির্বাগে তুয়ে পুতেনতে তিসিং আদিবাসী আকড়া নেতা আরগিলিং বাগড়ুই দিনে হুজু শুক্রবার অন্ডক মিশে বুনামা নাপামা আলিং শনিকুমারী অন্ডক ললিতা দেব পায়েতে অন্ডক মিশে সাবিন কো জোয়ার
1: জোয়ার।